0: চরুমিয়া? আরে চরুমিয়া হ্যাঁ ক্যা?
1: কি আছে? হুজুর।
0: হ্যাঁ
1: হ্যাঁ আসুন আসুন।
0: চরুমিয়া দিখাই নেই দেতা নেই হ্যাঁ ক্যা?
1: না না হুজুর, ও তো মাছি বাজার গয়া হ্যায় জি।
0: আচ্ছা আচ্ছা, হাফিজুর আয়া থা?
1: হাফিজুর? না না ও তো না আয়া। হাফিজুর সে আপকো কা কাম?
0: ও কা তুমকো বতানা পড়েগা। আরে হ্যাঁ হ্যাঁ, তুমকো হই তো বতানা চাহিয়ে। কাহে কি, আরে ভাই আমার মতলব ও ঠেরা তোমারা।
1: কা কা বল রে হুজুর, আপ কা বল রে?
0: আরে ঠিকই তো বল রে, আজকাল বড়ি খাতিরদারি হো রহি হ্যায় উসকি ইয়াহ। আর তুম দোনো কো এক সাথ খুব দেখা ভি যা রহা হ্যায়। আব এসে মে লোগন কি নজর তো পড়েগি না?
1: জি হুজুর জি, এসা এসা কাহে বল রহে হ্যায় আপ?
0: মে এসা বলতা হুম। আরে হাফিজুর কি খাতিরদারি কর সকতি হো তো হামারি কিউ নেই?
1: হুজুর
0: আখির তোমারি খিদমত পানে কা হক হামে ভি তো হ্যায় কি নেই?
1: হুজুর।